voor het hoofdstaatshoofden op militaire routekaart bij de 2026-29 mee helpen prioriteiten te bepalen. Toen je maand in Ghana ke bare mee, doen we dus wat verantwoordelijk in Afrika en Caribisch gebied mee nauwer met elkaar te verbinden. Simon wil daarom voorstellen Mahama als speciale gast uit te nodigen voor de CARICOM top die van 16 tot 19 februari Suriname met Hoiga. Reparatie, historische rechtvaardigheden hebben behoren eveneens tot de ontwerpen waarop beide regering toe je maand in Ghana, Suriname ke bare mee, Nederland ke visum ke bare mee na en waar je to ye baat hai. Satyadas Sarnam mein bhaiya 15 go rechter sega jo unka bolega Simon haath milai se ha to boliye kahe ke haath milai se joni to batiya e hai hatwa milai se vrijheid, gezin, inkomen of een goede naam. Beslissing van de rechter kunnen diep ingrijpen in het leven van mensen. Met die boodschap heeft Jennifer Simon maandag 28 september Pandrago juristieke beëdigd. Plaatsvervangende leden van Hof van Justitie. Opbeleef vanaf vandaag ligt het lot aan de anderen in de handen. Hielp zij de groep. Paleis mein bhaile presidentiële paleis mein bhaile wahan pe anwesak raha an VP raha Rusland ra Gregory Rusland raha hoofdpresident ra Ivan Rusalbaks raha familieleden van beëdiging communicatiedienst Suriname Simon benadrukte dat de rechtser ambtenaar verder gaat dan het werk van een jurist of juridische adviseur en bewuste keuze voor een zware verantwoordelijkheid. तब बहुत लंबा चौड़ा लिखल है भैया लेकिन आपको हम छोटा रूप में बताते हैं नाज हरीशवर्धन किनारो अल्फिन काजल और अनमिलन हुआ आनवी शख रहा तो दोस्तों तुलो ने जानो है सुरीनाम के कुआ के बारे में इतना लंबा चौड़ा का बोले हैगा ओकर अन अन अन अंदर सुख होवे है हफ्त तक मरल है तो एकर मार में बोले परमेश्वर ओवर ऑन होल्डिंग इन सा क्विक डिस्टल लात है तो द बोडम अंडर सॉफ्ट वर्डन परमेश्वर बोले इच्छा चाहे एकदम अंदर सुख होवे के बोडम तक क्विक के चौराहे से कई को सिपाही एकर बारे में बन है दोस्तों प्रोड्यूसी ब्यूरो हेयर फ्लाइट में भाई लचीजुआ और एनडीपी फ्रक्सी लेदर रमीन परमेश्वर एकर बारे में terughoudend waar hij wijst erop dat ook in eerdere zaken verdachten zijn aangehouden waarna onderzoeken volgens hem op de achtergrond raakten. Minister van Landbouw Visserij LVVK waren in verschillende zaken verdachten onder wie directieleden zijn aangehouden en later weer vrijgelaten. Permeester hoopt dat een dergelijke verloop zich aan de kwestie rondkebare mee. To ikar bare mein permeser bole hai ik chahiye na bodam tak undersuk kare ke ab ibc mein boli se dosto hanis manode jisi en policy ke verwees de zaak aanvankelijk door naar de pg maar stemde uiteindelijk in met de verstrekken van informatie. VHP parlementariër Mahinder Jogi merkte toen zelf op dat het nu tijd is dat de bemisman gezien de vele schandalen binnen de korpspolitie Suriname wel de eer aan zich moet houden. Natuurlijk om de boeven van de kwik aan te houden, mensen. Toe je baant, he. Kwik ke baare mein. Sathe saath, bhaiya, jabar aage laga Suriname bahut garam hai, dosto. Bahut garmi hai. Aur garmi ke karan ho, aage bhi bara jol lage hai. Grasbrand slaat over en legt onbewoonde houten woning in aas. Ego ghar raha lakdi ke aagi lagal hai ghaas mein aur jai ke ek ghar bhi jar gaya dosto ye baant hue hain Momplasir weg mein atwar ke baant chit hue hain bole ghaas mein aagi lagal aur ghaas jarat jarat inam ghar lage pahunch gaye jahan pe admin na rahat raha और वो घर जर के भस्म हो गए है बतावे ऊपर फ्लाक तफन 8 बाय 7 मीटर घर वा रहा उतरा बड़का रहा और जर गए हैगा मोमप्लसीर वेक में हमारी जनता बड़ा दुख के बात है जो आपको हम जरूर बता देना चाहते है और आगे जाई भैया एक तुई एम फिर तक यारख ओ तो चलावत रहा अरे देख भल भैया मर गए पीके का बोले भैया पीके चलो जाने हैं और

0: Adverteer nu bij Vahon Hindoestani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
1: Advocatenkantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindoestani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. In meerdere Europese landen is de politie bezig met een reusachtige actie tegen Hells Angels. De invallen vinden plaats in Duitsland, maar ook in Nederland, België en Bulgarije. Aanleiding is een jarenlang onderzoek naar een schietpartij in Duisburg 4 jaar geleden. De Duitse politie stuitte toen op een Europees netwerk dat zich bezighoudt met drugs- en wapenhandel, afpersing en prostitutie. Volgens Duitse media gaat het om de grootste actie ooit tegen de motorclub. Een passagiersvlucht van Dubai naar Tel Aviv heeft vandaag een noodsignaal verstuurd vanwege een mogelijke kaping. Uiteindelijk bleek dat er helemaal geen kapers aan boord waren, maar dat de piloten in de cockpit met elkaar op de vuist waren gegaan. Het is nog niet duidelijk of het signaal opzettelijk werd verstuurd. De zaak wordt verder onderzocht en het Israëlische luchtruim is intussen weer vrijgegeven. In het onderzoek naar het geweld in Overasselt heeft de politie maandag 2 nieuwe verdachten opgepakt. Het gaat om 2 mannen van 24 en 25 jaar uit Amsterdam. Tijdens de aanhoudingen zijn doorzoekingen gedaan op locaties in Diemen, Hoofddorp en Amsterdam. De politie nam daarbij meerdere wapens in beslag. Vanwege die wapenvondst is ook een derde verdachte gearresteerd en dat is een 19-jarige Amsterdammer. Zijn rol in de zaak wordt nog verder onderzocht. En vandaag op 30 september vieren de meeste Nederlanders hun verjaardag. Vorig jaar ging het om ruim 44.000 mensen. September heeft met 8 dagen in de top 10 sowieso de meest drukke verjaardagsdagen. Op Schrikkeldag, dat is op 29 februari, zijn de minste mensen jarig, gevolgd door Nieuwjaarsdag en andere feestdagen. Volgens het CBS komt dat waarschijnlijk doordat geplande geboortes zoals een keizersnede liever niet op feestdagen worden ingepland. Het weer tot slot. Vandaag wordt het nog 1 keer warm. De temperatuur loopt op van 22 graden in het westen tot zo'n 28 graden in het oosten. In de loop van de middag begint het in het zuidwesten te regenen en vanavond trekt die regen verder over de rest van het land. Morgen is het koeler, dan wordt het zo'n 20 graden en er vallen landinwaarts de nodige buien.
3: En tot zover het nieuws op Vahon Hindoestani Radio.
0: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindoestani Radio.
5: Vahon Hindoestani Radio ki news sab logon ne suna. Commercial bhi suna. और हमारी बात चल रही थी कौवा पे, तो अब कौवा से बात खत्म करके हंस की ओर चलते हैं।
6: पर राजेंद्र जी,
5: जी
6: ऐसा कौवा तो हॉलैंड देश में है ना?
5: हाँ, हाँ खूब।
6: पर सांद्रा जी, आपको तो पता होगा सूरीनाम में कौवा है कि या नहीं?
7: नहीं, कौवा नहीं है, कोयल है। नहीं नहीं नहीं, कोयल
6: नहीं, कोयल कोई और होता है, कौवा कुछ और होता है ना।
5: कौवा बड़ा होता है, कोयल छोटी होती है। कोयल की आवाज सुरीली होती है, कौवा के काऊ काऊ होती है।
7: कौवा बहुत काऊ काऊ करता है,
6: कौवा काऊ काऊ करता है,
5: काला कौवा काऊ काऊ करे।
6: दोस्तों, ये बात है कि शरीर जल से पवित्र होता है और मन सत्य से, बुद्धि ज्ञान से और आत्मा धर्म से। आत्मा जब धर्म से पवित्र होता है तो राजेंद्र जी, कार्यक्रम में आगे क्या संदेश है ये तो सुना दो।
5: आगे का संदेश हंस है।
6: हंस, हंस किसको कहते?
5: डक। हंस की जो विशेषता है वो ये है कि पानी और दूध को मिला के इकट्ठे करके रख दिया जाए और हंस के सामने रख लिया जाए तो हंस उसमें से दूध दूध पी लेगा और पानी छोड़ देगा,
7: पानी पानी ही रह जाएगा।
5: उसकी चोंच में ऐसी व्यवस्था है।
8: हाँ, पर हंस में फर्श के लेना,
5: हंस सरस्वती का वाहन भी है।
8: हाँ हाँ, पर जो हंस हम यहाँ पे देखते हैं हॉलैंड में, वो वाला नहीं
7: नहीं।
8: अगर उसका पहचान आप जानना चाहते हो तो उसका चोंच देखना,
5: हाँ, चोंच से पहचान
8: होती। का चोंच जो है वो लाल होता है, जो यहाँ वाली हैगा वो सब ओराये हैं। तो असली हंस जो है उसका चोंच लाल होता है, वो हंस के बात हम कर रहे हैं।
5: हाँ वही हंस है।